दोस्तों, कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.

0: लो ये कली मुस्काई टाइटल सॉन्ग हम आपको सुनाए ओवर फाउन हिंदुस्तानी रेडियो। चलिए अगला गीत। जी हाँ अगला गीत जी नहीं अगला गीत नहीं हम यहाँ से पेश करते हैं विज्ञापन। विज्ञापन के बाद न्यूज़ और न्यूज़ के बाद हम फिर वापस आते हैं। बस मैं यूं गया और यूं आया।
1: हर काम के लिए हर अपर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9673 2047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet Wakalet Kakam Kartahe, Jabia Kwebadia Wakilkir Zeruri Pergayahe.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden Register van de Orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Bart Meijer. In Groningen heeft afgelopen nacht een gezinsdrama plaatsgevonden. In een woning in Meerstad zijn een 53-jarige man en vrouw doodgevonden. De politie gaat uit van een misdrijf en heeft hun 13-jarige dochter aangehouden voor betrokkenheid bij de moord op haar ouders. Volgens buurtbewoners stond het gezin op het punt te verhuizen. De minderjarige verdachte zit in beperkingen, wat betekent dat het kind alleen contact mag hebben met een advocaat. Niet alleen mensen, maar ook dieren kunnen de komende dagen last krijgen van de warmte. De Nederlandse Voedsel- en Warenautoriteit waarschuwt veehouders voor hittestress bij onder andere koeien, varkens, schapen en paarden. Boeren moeten hun dieren genoeg schaduw en drinkwater geven. De NVWA controleert dit en zet daar deze zomer voor het eerst drones voor in. In alle Friese wateren is PFAS gevonden. Dat blijkt uit onderzoek van het waterschap dat werd uitgevoerd in 2024 en 2025. De gemeenteconcentraties liggen boven de normen voor oppervlaktewater. Het Friese waterschap vindt dat de overheid maatregelen moet nemen tegen PFAS. Uit het onderzoek blijkt dat de zogeheten forever chemicals niet alleen aanwezig zijn in de grote meren, maar ook in de kleinste poldersloten. En een opvallende overlijdensadvertentie in de Volkskrant: Bert uit Sesamstraat eert daarin zijn beste vriend Ernie. Dat doet hij na het overlijden van Wim T. Schippers, de stemacteur achter de geliefde Oranje Pop. Schippers overleed onlangs op 83-jarige leeftijd. Samen met Paul Haanen vormde hij jarenlang het iconische duo Bert en Ernie. Het weer nog. Vanmiddag veel zon en het blijft droog. Langs de kust van Zeeland en de kust van Zuid-Holland bestaat de kans op mist. En de middagtemperatuur varieert van 25 graden in het noorden tot 32 in het zuiden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
1: हर काम के लिए हर एडवर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक। Suhanobi is lekker Sjaam op 5 minuten. Op telefoon nummer 070-365-2247. Meer info www.radiofahonfm.nl. Of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: www.fahonfm.nl पर आप tune हैं. जो लोग जून के एमीटर पर, आपका हृदय से स्वागत है. आप जहाँ भी होंगे, जो भी कर रहे होंगे, फाउन हिंदुस्तानी रेडियो की तरफ से बहुत बहुत बधाई है. चलिए अगला गीत हमने प्लेयर में रखे हैं, तो क्या ख्याल है? जी हाँ, ये गीत इस तरह से आ रहा. गीता रॉय जी निकित इंद्री फैफ थे, पुराने गीत थे, फिल्म बाज में से निकाले हैं. क्या ख्याल है?

0: हो ना हो, ये सुंदर सा गीत निकाला गया फिल्म का नाम कल हो ना हो। सुनो वालों, आज के एक शुभ दिन प्रस्तुत करते हुए आपके साथ जुड़ गया हूँ मैं संजय, और हमारे साथ स्टूडियो में उपस्थित है विवान। विवान, वेलकम इन द स्टूडियो, और आपको स्वागत किया जाता है। कुछ संदेश लेकर जरूर आए होंगे आप। विमान हुसैन बहुन मैतन हेल मोई लीच एत फिल्म कल हो ना हो। वत वेच फन दे इस फिल्म, हैप यू दे इस फिल्म आल इबरहाउट गसीन?
1: Ja, ik heb deze film al heel vaak gezien. Komt ook heel vaak op tv. En het is een hele bekende film. Vaak als je zegt Bollywood, denk je gelijk aan Kal Ho Na Ho, Shah Rukh Khan. Dus ja, zeker, heel vaak.
0: Je zegt heel vaak gezien. Is dat elke dag dat je dezelfde film kijkt?
1: Nee, nee, zeker niet elke dag. Maar het komt natuurlijk ook heel vaak op tv. En het komt heel vaak voorbij rondom de media.
0: Mij, Huna, zegt dat jou wat?
1: Ja, dat is ook een bekende film van Shah Rukh Khan. Ook een hele oude film en die is ook heel bekend.
0: En Kabhi Khushi Kabhi Gam?
1: Ja, zeker.
0: En kan je mij iets meer vertellen over de film Kal Ho Na Ho? Want je hebt hem meerdere keren al gezien, hè?
1: Ja.
0: Wie heeft het verhaal erachter of de verhaal geschreven?
1: De verhaal is geschreven door Karan Johar.
0: En produced by?
1: Ook bij Karan Johar en zijn vader Yash Johar. Dus Dharma Productions.
0: Het is een Dharma Production.

0: विमान जब देखा जाए कि मैं कल हो ना हो में एक्टर्स वी वार द एक्टर्स डी हब देल खनों में जो अपन कला से प्रदर्शन दिए है कल हो ना हो में.
1: Nou, je hebt drie hoofdacteurs. Dat zijn Shah Rukh Khan, Saif Ali Khan en Preeti Zinta. En je hebt ook heel veel supporting acteurs. Bijvoorbeeld Jaya Bachchan, Sushma Seth, Rima Lagu en nog heel veel anderen.
0: Abhi, jab dekha jaye Vivan, to isme ek oud acteur bhi sahyog diye the, Dara Singh.
1: Ja, klopt.
0: Heb je wel eens films van hem gezien?
1: Ja, wel eens. Heel vroeger.
0: Heel vroeger. Aur aapko shayad pata nahi hoga, jab Ramanand Sagar ne Ramayan jab banaye the, to Dara Singh ka role usme mila tha, jo ja kar ke als Hanuman. Heb je die wel eens gezien?
1: Ja, maar niet volledig.
0: Niet volledig. Aur aisa hua ki bahut saal pehle in de jaren, begin jaren 70 ke baad hai, to Suriname bhi Dara Singh gaye the als worstelaar. सुरीनाम में भी हम लोग के हिंदू जो हमारे परिवार होते थे कुछ जो पहले शौक होता था वो लोग का वोर्स्टल करेगा कुश्ती कहते हैं
1: yeah.
0: तो दारा सिंह भी गए थे सुरीनाम में और वोर्स्टल के अपना झलक दिखाए थे और इसमें भी दारा सिंह भी अपना और कला से प्रदर्शन दिए कोई व्हाट वाज द रोल फॉर दारा सिंह इन दिस फिल्म.
1: In deze film was hij de buurman van Preeti Zinta en familielid van Shah Rukh Khan. En Shah Rukh Khan komt dus in het huis van Dara Singh om daar te logeren.
0: We waren nog een vraagje. Waar hebben ze deze film opgenomen? Want het is een Dharma Production, hè? Of een Yash Raj?
1: Dharma Production.
0: Dharma Production. Or, de film is opgenomen in India zelf? Of is dat een foreign media karke liye hai?
1: Nee, de film is voornamelijk voor het grootste deel in New York gefilmd.
0: In New York gefilmd?
1: Ja. Het speelt zich ook af in New York. Dus vandaar dat heel de film in New York is gefilmd.
0: Dan zou je vast wel nog een liedje hebben van die film die zeg maar opgenomen is in New York.
1: Ja, zeker. Dan gaan we nu luisteren naar Mahiwe van Kolo Hanaho.